শ্রোতাবন্ধু, এইটি শেষ করুছু ভক্তি গীতর কার্যক্রম বন্দনা। আজির কণ্ঠশিল্পী মানে থিলে শুভলক্ষ্মী ষড়ঙ্গী, অজয় কুমার পাত্র, বংশীধর পণ্ডা, কবিতা মিশ্র এবং কান্নু কেশব বহিদার। আকাশবাণী সম্বলপুর বর্তমান শুণন্তু আজির ভাবনা, উপস্থাপনা প্রফুল্ল কুমার মাঝি।

এমন্তে মণি দেখাইলে আত্মার অবাধ দূর কলে গোবিন্দ করে ঘেনি মণি অক্রুর মুখ চাহি মণি তু পুণ্যকর্মা সাধু জন এ মণি ধারণে ভজন এ মণি থাউ তোর তহি এমন্ত কহি ভাবগ্রাহী নিজ ভুবনে বিজে কলে লোকে অজস নিবারিলে এবে হো শুণ নরনাথ তু সাধু পুণ্য ভাগ্যবন্ত মণি হরণ সাধু বাণী কর্ণে শুণন্তি যেতে প্রাণী দুঃখ দূরিত অপবাদ এ আদি যেতে মন খেদ দুষ্ট শবন গ্রহগতি শ্রবণে পঠনে নাশন্তি সর্বমঙ্গল উপগত কহই দাস জগন্নাথ ইতি শ্রীমদ্ ভাগবতে।

0: দেমা আর বিশেষ করে আমি ধ্যান রকমা কি গছে যেতলে ফুল ধরবার সময় আসলানো সে সময়াতে পানি দেবাটা টিকে কম করে নেওয়া আর ফল ধরলা বেলকে ভরপুর মাত্রানে পানি দেওয়া গছ মানুষ যে ডাহি মানে শুখি যাইছি কি যে রোগ লাগি যাইছি তাকে আমি কাটিকি অলগাই নেওয়া যেটা কি গছ ভলসে বড়ি পারবা আর যে ডাহি থি রোগ লাগিছে সে ডাহিটা যদি কাটিকি অলগাই নেছু বেলে কানা হচ্ছে সে জায়গায় সে গছ মানুষ যে রোগ লাগিছে সে অলগা ডাহি পোখরা মানুষ মানে সেটা গছ মানুষ অলগা আড়ে ব্যাপী করে যাই নাই পারে লিচু গছ মানুষ ফলসরে রোগ নু বঞ্চাবার কে হেলে ফল ধরবার পনের কুড়ে দিন আগরু পায়েন থি লিটর পিছা দুই গ্রাম কার্বনডিজম মিশাই করে আমি ঝিটমা যাহার দ্বারা কাণ হেবা কি ফল মানে যেন সরি যাউতিছি সেটা নাই সরে ফলটা ভলসে হেবা আর আমি ভল অমল পাই পারমা লিচু গছে বোরন দিয়া যায়সি যেনটা কি তার বহুত লাভ আছে যেনটা কি এটা লিচু ফল মানকু ফাটবার নু বঞ্চাসি আর ফল টিকে অটকা হেবা আর টিকে বড় বড় হেবা আর গোটে রোগ লিচু গছ মানকু দেখা যায়সি যেনতে কি তার পতর মানে অধা শুকি যাইতিছি আর অধা কঞ্চাতিছি ইতার নু বঞ্চাবার কে হেলে ফল তুলাটা সয়লে গোটে গছ পিছা আমি কুড়ে রু পঁচিশ গ্রাম লেখা কার্বোফিউরন আমি ম্যাট থি তার চেরর চারিআড়ে আমি হে জায়গায় কুড়ি নেমা আর থি মিশাই করি হেন দেই নেমা লিচু গছর ডাহি মানকু ভিল আর গোটে প্রকার রোগ হেসি যেনতে কি সে ডাহি মানে সরি সরি গলা বেগরি দিসি তো সেন আমি কাণ করমা প্যান থি চুন ঘুলি করি এন্তা কাঁথি আমি যেন্তা চুন লেপসু ঘরে সেন্তা চুন লেপলা লেখেন সে গছ সারা আমি লেপি নেমা যাহার দ্বারা কাণ হেবা কি সে পোক মানে আর সেন নাই লাগন আর গোটে গোটে লিচু গছ মানুষ কণা কণা হেকরি সেন পোক মানে এন্তা হুদা হুদা হেকরি জালি বাগির ঘর করিথিসন তহেনে আমি কাণ করমা কিরোসিন দেইকরি চিকন মাটি থি সে কণা মানুষ চুটি নেমা তহেলে ই পোক মানে আর নাই বড়ি পারন তো এই পোক কথা আমি যেন কহিলি ইমানে গছর বন্ধু নেইকরি পুরা সে ডাহি পাখরা যেন বাহারি থিসন সে তো কেনসি জায়গাকে ইমানে নাই ছাড়ন আর এটাকে যদি আমি ঠিক ভাবে তার উপচার নাই কলা যদি ইমানকু আমি হটাবার ব্যবস্থা নাই কলা তো গছ মানে পুরা মরি যাবে তেহরু ফল ধরলা পরে আমকু বিশেষ ভাবে এই কথা মানকর ধ্যান রখবার পড়বা কি কেনতা করি ফল ভল হেবা যাহার দ্বারা আমি তাকে বজারে নেইকরি বিকি পারমা তার লাগি পহলা কাণ করমা আমি লিটর পিছা দুই গ্রাম বোরিক এসিড কি বোরন আমি মিশাই করি ঝিটমা গছ মানে যেতেবেলে ফল ধরিছন সেতেবেলে তাঙ্কু আমি জালি থি ঢাকি নেমা যাহার দ্বারা কাণ হেবা কি চড়েই মানে সে ফল মানকু নাই খাই পারন আর ফল তুল্লা বেলকে বিশেষ করি আমকু ই কথা ধ্যান রখবারকে পড়বা কি তাকে ভল ভাবে টিকে আরামসে আমি তুলমা যেনটা কি তার ডাহি মানে নাই ভাঙ্গি যাও ফল তুলা সয়লা বেলকে আমি ই কথাকে বিশেষ ভাবে নজর থি রখমা কি তার আর্দ্রতাটা শতকড়া পঞ্চাশি রু নব্বে প্রতিশত রহবা যাহার দ্বারা গছ মানে ভলসে রহবে আর আমার বগিচাটা সুরক্ষিত রহবা তো এন্তা করি আমি লিচু গছর যতন বাতন নেলে লিচু গছ মানে আমার সুরক্ষিত রহবা আমার বগিচারে অতকা ফল হেবা আর সে ফল মানে মিঠা লাগবা আর ফল টিকে বড় বড় হেবা যাহার দ্বারা এটাকে আমি বাজার থেকে বিক্রি করি দুই পয়সা অতকা লাভ করি পারমা
1: শুনিলে চাষর হাল আকাশবাণী সম্বলপুর বর্তমান সময় প্রাতঃ সূচনার শ্রোতাবন্ধু বন্দ কোঠরীরে দীর্ঘ সময় ধরে কাম করিবা ফলরে মানসিক চাপ এবং ক্লান্তি বড়ি থাকে এপরি পরিস্থিতিরে কার্যালয়ে প্রকৃতির কিছু উপাদান যোড়িবা দ্বারা পরিবেশকু সুন্দর করিবা সহ কর্মচারীঙ্ক মনোবল সৃজনশীলতা এবং কার্যদক্ষতাকু মধ্য বড়া যাইপারে ছোট ছোট পরিবর্তন মাধ্যমরে অফিসকু অধিক সবুজ সতেজ ও আরামদায়ক করা যাইপারে কার্যালয় ভিতরে সবুজ গছ রখিবা হেউছি প্রকৃতিকু নিকটকু আনিবার সবুঠারু সহজ উপায় সূর্যর প্রাকৃতিক আলোক শরীর ও মন পাই বহুত উপকারী ঝরকা ও পর্দা খোলি রখিলে অধিক আলোক প্রবেশ করে যাহা কর্মচারীঙ্কর শক্তি ধ্যান এবং কার্যকুশলতা বড়াই থাকে ଏହା ସହିତ ବିଦ୍ୟୁତ୍ ବ୍ୟୟ ମଧ୍ୟ କମ୍ ହୋଇଥାଏ କାର୍ଯ୍ୟାଳୟ କାନ୍ଥ ଫର୍ଣ୍ଣିଚର ଏବଂ ସାଜସଜ୍ଜାରେ ସବୁଜ ନୀଳ କିମ୍ବା ମାଟିଆ ରଙ୍ଗ ବ୍ୟବହାର କରନ୍ତୁ ଏହି ରଙ୍ଗଗୁଡ଼ିକ ମନକୁ ଶାନ୍ତ କରିବା ସହ ଆଖିକୁ ଆରାମ ଦେଇଥାଏ

শ্রোতা বন্ধু, নারীর সৌন্দর্য লজ্জা মাধুর্য ও সংস্কৃতির এক অনন্য প্রতীক হেউছি নারীর চুনরি বা ওঢণি। এহা কেবল এক পোশাকর অংশ নুহে, বরং এহা সহ জড়ি রহিছি অসংখ্য ভাবনা, প্রেম ও পরম্পরার কাহিনী। আজির কথা এই ওঢণি উপরে। তেবে শুনিবা আসন্তু হ্যালো ব্রদর কথাচিত্রর প্রথমে এই গীতটি। কণ্ঠ দিয়েছেন কুমার সানু এবং অলকা ইয়াগ্নি। গীতরচনা সুধাকর শর্মা, সঙ্গীত নির্দেশনা হিমেশ রেশমিয়া।

শ্রোতাবন্ধু, এইটি শেষ করুছু হিন্দি কথাচিত্র গীতর সাপ্তাহিক কার্যক্রম কথাটিয়ে গীতটিয়ে। উপস্থাপনার মু সুশ্রী পাণিগ্রাহী।

কুঁয়ারী কন্যা সিনেমানু কার্যক্রমের পরবর্তী গীতকে শুনুন। গীতকে গাইছেন রঘুরাম আর সত্য কশ্যপ, গীতকে লিখিছেন সৌম্যরঞ্জন, সঙ্গীত দিয়েছেন মিথুন এম এস আর সত্য কশ্যপ।

এই গীতকে কণ্ঠ দিয়েছেন বিনোদ রাঠোর আর নিবেদিতা। গীতকে লিখেছেন শ্রীকান্ত গৌতম। সঙ্গীত দিয়েছেন বিকাশ। সিনেমা লেখু লেখু লেখি দিলি।

কার্যক্রম শেষ গীতকে শুনুন সিনেমা কটক অনু। গীতকে গাইছেন সত্যজিৎ প্রধান, গীত লিখেছেন অরুণ মন্ত্রী আর সঙ্গীত দিয়েছেন প্রেম আনন্দ।

শ্রোতা বন্ধু, এই গ্লোবালাইজেশন আর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লাগি আমার পৃথিবীর পরিবেশ সন্তুলন আজি বিপত্তি আছে। গছমানে এতে কটা সরলান যে খরাদিনে টিকে ছায়া পাইবার লাগি জায়গা নাইন। আমি নিঃশ্বাস প্রশ্বাসে যে অম্লজান ব্যবহার করছু সেটা বেল ধীরে ধীরে কমি আসলান। পৃথিবীর তাপমাত্রা ইহাদে হু হু হয়ে করে বড়বার লাগিছে। জঙ্গল উপরে নির্ভর করুথিবার জীবজন্তু আজি বাসহরা হয়ে যাইছন। তাপমাত্রা এতে বড়লান যে বরফর পাহাড় মানে তরলিবার লাগলান, যাহাকে আমি গ্লোবাল ওয়ার্মিং কহেছু। অতিবাইগণী রশ্মি আমার বায়ুমণ্ডল দিয়ে করে আসুছে আর আমার গুণসূত্রে পরিবর্তন করুছে, আর বেল ক্যান্সার লেখেন রোগ মানে হেউছে।

0: শ্রোতাবন্ধু, সারা দেশে আমার পরিবেশর সুরক্ষা লাগে এনভারমেন্টাল উইক মানে পরিবেশ দিবস, ওজন দিবস লেখেন দিন মানে পালন করে করে সচেতন করা যাচ্ছে। পরিবেশকে পরিষ্কার রাখবার লাগি স্বচ্ছতা অভিযান করা যাইছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স লাগি আমার বায়ুরে বিষাক্ত গ্যাসর পরিমাণ আর তার পিউরিফিকেশন বিল করা যাই পারুছে। গছ লগাবার লাগি প্রোৎসাহন দিয়া যাচ্ছে, তার উপকার বিষয়ে জনা যাচ্ছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমি সচেতন রহলে যাই আমরি সুন্দর পৃথিবী সুরক্ষিত রহবা।
1: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্ম গুডিকু voters.eci.gov.in ওয়েবসাইটরু মধ্যে ডাউনলোড করি পারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্কু নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপরে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।

0: ইয়াতান
1: রাচার
0: রাচার কো মাঝরা সেবি অন্টা আতলার অন্টা আতলি আর ইয়ে কাটেছে আর অন্টা আতলি কিন্তু কাটেস টিকে মানে আস আকুন পদ্মানু গেরাস আ পদ্মানু চার একর হালু অতলি আ চার গের একর অন আস চল
1: ভাই বংশালীর যেতে আতনার বন্ধু বান্ধবী কালার বারানার হুদাদি বড়িয়া কথা দু নাম একা ছন রাজকুন যদি ঠিক হিসাব নু কামানি ধামানি নানো তার চালর তালার গেনে মিলিমিশি র থালে সুন্দর কি রাঙ্গত ইত্যাদি বড়িয়া কথা হলে আর একটা কথা নিমতেঙ্গর যে নিমতা নাতো নাতিনীর ভিয়ের কারিন আর আকুন আড়পানু আতলদার আউ হলে নিমে যে সামিয়া বোধ একান একান করে নিম কটরালি নিমে সামিয়া আড়পানু খালি রালদার কার হন্যে ফির একাত্রা একাত্র কাদার বারদার হন্যে
0: ইয়া মানে দুসরা নাল হুকু নানা গে আর ইচ্ছা মানলা হ্যাঁ মেয়ে হালে আছে না
1: হাই
0: হাই সাম্পারা মালকুন নানাই ও পাঁচ হাজার লাখ হাজি হন মাসকু যদি মাদানু নিজের মাদানু ছাড়ি ডাক্তার
1: নিয়ে ছোটিয়া মোটিয়া মানাল মেহেদু অনটা আতলি মানে কিছু অসুবিধা মানি অন্য ছোটিয়া মোটিয়া বহু চাল মেজর কিছু অন্য অসুবিধা মানলা দিন
0: মেজর কিন্তু
1: হ্যাঁ যেতকি ভি নামে আলার কালনার বারালনার কা অকাই লালনার ভিন ভিন কার্যক্রম গুটি নু আরামসে নিম কালা আঙ্গাল দার আয় কামাল্লা হ্যাঁ হুতাত বড়ি কথা নাম যেতকি দিন তো করত চিত্র জ্ঞানে মিশ্রত চাপতারু ভিন ভিন কার্যক্রম নু যদি সামিল মানে আঙ্গাল দা তাহলে আদাত বড়ি কথা দু হলে নিম তো ইসা রাজকার পাঠকার আর চাকরি বাকরি নানি কি ইসা নাড়পানু আতলদার হলে বন্ধু বাস্তরা কানা বারনা নিমে এককানে এককানে কাদার বারদার মাঝা মাঝা নু কা বন্ধু বাস্তরা
0: প্রায় আগে কানা বান্নাত মাল্লা
1: মাল্লা দি
0: তো পদ্মা বুড়রা ইয়া হিয়া ছেনছান সূত্র মঞ্জার কেরা আর নেক নেক নেকে গানে এই সম্পর্ক মাল্লা
1: হেলে এখন ইজেন সমলপুর গুটি যে নাতলান নাম হে কুনা আলার গুটি ওলার গানে
0: ইবলার সঙ্গে না আতলানে
1: আর নিমে শাশ শ্বশুর ঘরে পদ্মা একাতার
0: শাশ শ্বশুর পদ্মা হাই স্কুল চাহানু কলাইস বড়কুদর বলগিরি আসান রাজাত
1: আচ্ছা
0: আর আতলা আর গে আর পালি আতলি মাল্লা বুড়মা
1: হলে কাদার বারদার ফির
0: মাল্লা হরমার কেরারি
1: ওহো আর সম্পর্ক হি আর মাল্লা দিন
0: মাল্লা দিন
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানি ঘায় ঘায় আয় কামালা হলে নিম আকুন তেঙ্কার যেটা ছোটে কাটি বাবু সুসন আতলনার পদ্মা গে বলে কাদার পদ্মাতরা
0: হ্যাঁ পদ্মা গে কাদা
1: আর নে নে আতলার পদ্মা নুগুঠি নিমে
0: কুনার বাসকুন আতলার
1: মানে নিমে বনসারি ভাই বন্ধুর মানে ভাই গুঠিয়া
0: নিজর ভাই ওনটা আতলা সিসান আমি তিনটা ভাই ভৌনি এই ভৌনি এই মুটা ঘে ভাইর আও মুটা বি ভৌনি
1: বলে নিম জেন বেঞ্জকার হাজকার গুঠি নিমে হাদু বচুরিন একা সন টাউন নহি নিমে আ সব কার্যক্রম মঞ্জাকা পদ্মাকের কাজকার
0: কিন্তু গাড়ি তো মাল্লা এর বড় গাড়ি নু এম কেরকাম বরাত
1: হুবা কিন্তু হন্যে কালিয়ার বারা লিয়ার গুটি হুদাত্তা বাড়িটি জিনিস রাচা দু হ্যাঁ একাব কেনে কা চাররা লিয়া হান নেহি মানজি গিছি এখন তো ভি পদ্মা গুঠি নু নামে যেন পুরখার গুঠি চালা বালিয়ার নামে যে হিসাবে বড়ু কামালি আর কা বেঞ্জা কামালি আর হন্যে পাতান উঠি কামালনার কা বদলার আর কেরারি
0: মাল্লা কামালনার
1: বাদ আতিলি আ পাদা উঠি নো আই কামালা নাম খালি টাউন উঠি কে চেঞ্জ চেঞ্জ কামা চালদা টিকে টিকে
0: হ্যাঁ চেঞ্জ চেঞ্জ তো মাল্লা ইনেরি
1: মাল্লা জেন্দা কি নামে পাইন রুকা বেঞ্জা মানা লিয়া রেডি তিরহা লিয়ার বেঞ্জরা লিয়ার
0: মাল্লা
1: হু হু হিসাব নু মাল্লা বেঞ্জ রাখুন ইনে হুম গাড়ি গিরি জেন্দা কিন্দরা রান্নার
0: কিরান্দা
1: মন্ত্র পড়াল দাস ও বহুত দিকে নয় পরিবর্তন মানজিছি
0: মানজিছি
1: হলে নিহে পদ্দানু রাজকার বকেন নিহে মনে খাতরি পদ্দান্তা কিছি নিহে অ্যাক্টিভিটি উটি পড়না সময়তা নিহে সঙ্গি সাথী
0: মনে খাতরি যে আর তো তো বুড়রা কে পদ্দা বুড়সা গেল যা তার ও
1: আচ্ছা পদ্দা বত যেত বুড়রা কে নি নিহে মনে আতলি একা বকেন নি হু বকেন আহাল কারকা আগলিন তে অন্য বুড়রা কে কিছি
0: মাল্লা আমহে বকে এই তো বাস্তু টেস্টরি নু কেরা পঞ্চস্তরি নু পুরা পুরি
1: বুড়রা কেরা জনম মায়ের ছাড়ি যেতে দুসরা তার কান আর নিজের পদ্মা পাটকি ইবান যেতে মনে খাতরি আর আস্তা কথন গায় গায়
0: খাতরি যে তো ঈশান তো মল্লা ঈশান
1: চালিয়ে চলো রাজা নিমে পদ্মা বধু বকেন নিম একা সা বুড়রা কেরা একা বধু সান
0: বুড়রা কেরা আজ কোন রেঙ্গাল ডেম নু কেরা
1: হ্যাঁ ডেম নু
0: সরকার চিচ্চাল কম্পেনসেশন চিচ্চাল
1: আচ্ছা
0: হ্যাঁ ও ঈশান হালু টিকে হেইন্দ গান রো ছোটে সাতলা সর হুম
1: হুম হুম অনেকরি ঠিক চল রালি হেলে নিমে গায় গায় ইন্দ্র ইন্দ্র ইচ্ছা মানি কায় যে সংকল্প ঠিক দুদিন ঠিক দু হলে ভবিষ্যৎ আর ইচ্ছা আতলি হাত দু বছর বেঞ্জা
0: হাতদার গুঠিয়া ঝিউ হাতদার গুঠিয়া যদি ভল পাড়ার ভল কামর হলে ভল বর অঠা আগের ই ভাবনা বদরাই ধরি গে
1: নিশ্চয় নিশ্চয় নিশ্চয়
0: কুকুর তো আতলার ছোট ছোট আতলার
1: হাই হেলে কথা মানে যে ভল পড়না কথা দমে লেখায় বাট সাড়ে বজি নামে কোনো হাত দু বছর যদি পড়ো রালে তা আমাকে লাগে নি ভল মানো
0: হ্যাঁ তো
1: হলে আরুন্ডা কথা নিমেষ দিয়ে আগে লাগেন চাহম মনে খাতরা কেরা যে আগলি নামে কোনো আলার গুঠি যেতে বেঞ্জা কার্য মঞ্জা কা বরু মঞ্জা কা ছোটি উঠিয়াড়ি মঞ্জা কা কিনসি ভি নামে আলার যদি একঠানিয়া মঞ্জা হলে ভিন ভিন নিশা সেবন ভি কামালি আর হ্যাঁ হু বোধ একা নাকি মানে নামে জিয়াবন খারাপ রাস্তা গিয়ে হওয়া কালিয়া হু কথা বোধ আকু নাতলি কা মালা দিন
0: ভি আতলি আতলি যে আমি আর পান উঠিয়ে কন্ট্রোল মঞ্জিকে যে ওড়ি আহাল দাম আদি তো মাল্লা কোন কা রীতি রীতি তামে রীতি রীতি চালি চলন তিন আহাল দান এম যে মাল্লা প্রায়
1: আচ্ছা আচ্ছা হলে একাবদ নাম যদি আহাল দাতা কোন যে একাবদ নাম হে সমাজ লাগান খারাপ দু আদান জরুর আম্বনা চিনা কথা দু আয় কামালা আমি হাত দু বছর যদি খারাপ প্রভাব খাতরালি হলে আস্তির নাম দুরিয়া মান্না কথা আর একাবদ নামে দরকার দু স্বাস্থ্য ও শিক্ষা লাগান একাবদ ভল দু আ কথানু আ পাবনু যদি কানা কথা হলে প্রকৃতির একুন নিমেষতি অনটা কথা মেনা কি লাগান চাহম আকুন নিহে কথা বন বহুত রি আলার মেনালনার আর নামে কুনহু সম্প্রদায়ের জেন মেনালনার তামান যদি কিছু একটা তেঙ্গাব তাহলে নিম এন্দির তেঙ্গর নামে হাত দু বছরিন নিহে তার এন্দির পরামর্শ র
0: আঙ্গে পরামর্শ বাজকুন এই কুনহু ভাষা দেখকান কালি আ ভাষা বন পুনর্জীবিত কামত বলিগিরি আঙ্গে বড়কাটে ইচ্ছা আতলে
1: নিশ্চিতভাবে তা আদিকে লাগান নাম যেতে যদি এক মানত আর নামে ভাষা বন নাম মামুত লাজরা অফিস নু মান্না কা পাবু নু মান্না কা নামে আড়পা পালি নু হিমা
0: অফিস রু নলখুনা না বাকে
1: হ্যাঁ
0: কুনহার নাটা কুনহাম রাজ কাপ হুরমার গানে বেশ কুলতিন
1: আচ্ছা আচ্ছা
0: ইনেন কাছে রাখলাম আর বলি
1: হ্যাঁ হলে জেতের নিম জেনতা অফিস নু রাজ কার জেনতা কাছে নেখরাল কার আকুন ভি সামিয়াতলি নাম হু নামে ভাষা নহি যদি নাম কাছে নেখরো তলে নামে ভাষা দাহুরি মিয়াগে কো আর নাম তেঙ্গাঙ্গত যে নাম প্রকৃতির নাম কুণাহাতু আর নামে যে নামটা পরিচয় আতলি আ পরিচয় বন নেই গর্বর সহিত নাম নামে জিয়াবন আগলি বিপদ ধন্যবাদ ইন্না বার্চকার আকাশবাণী আর এম বিপদ কাছে নেখরা গিয়ে সুযোগ চিচকার আজকে লাগান আকাশবাণী তার্তি বহুত বহুত ধন্যবাদ জুহার
0: জুহার জুহার
1: হালে আকুন গীতু পদে মেনত আবন পাড়কানার ଶୁଭାରମ୍ଭ ପ୍ରଧାନ ଆଉ ତମେ

0: Good evening. This is Akashvani, the news.
1: এতবেলে যাই কার্যক্রম শুনুলে রিলে করে প্রসার কল আকাশবাণী দিল্লি কেন্দ্র আকাশবাণী সম্বলপুর প্রচার করছু সম্বলপুরী নিউজ হেডলাইন্স
2: আকাশবাণী সম্বলপুর মুখিয়া খবর সঙ্গে মু আশুতোষ মাণিগ্রাহী উপসাগরীয় ক্ষেত্র সবু ভারতীয় নাবিক সুরক্ষিত থাকার সঙ্গে ইরানু সুরক্ষিত ফেরিছেন 2557 জন ভারতীয় বৈদেশিক মন্ত্রণালয়ের সূচনা ভারত ভেনেজুয়েলা ভিতরে সফল হয়েছে আলোচনা পশ্চিম এশিয়ার সংকট ভিতরে দেশে জারি রয়েছে অশোধিত তেল প্রাকৃতিক গ্যাস আর এলপিজি গ্যাস যোগান কহিলেন পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুজাতা শর্মা বিমান ইন্ধন মূল্যকে স্থির রখবার লাগি 10,000 কোটি টঙ্কার সাহায্য অনুমোদন কলে কেন্দ্র সরকার মেঘালয়ের শিলংঠানে হয়েছে উত্তর পূর্বাঞ্চল পরিষদর 73 নম্বর পূর্ণাঙ্গ অধিবেশন আগামীকাল গুজরাট আর ডামন গস্ত করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে খনি প্রভাবিত জেলা খনিজ প্রতিষ্ঠান পাঁঠি বাঁটবার লাগে নয় নীতি জারি কলে যোজনা আর সংযোজনা বিভাগ রাজ্য পুলিশ ভবন আজ হয়েছে রাজ্যস্তরীয় উপকূল সুরক্ষা সম্মিলনী 2024 উদ্ঘাটন কলে রাজ্য আরক্ষী মহানির্দেশক যোগেশ বাহাদুর খুরানিয়া পূর্ণ ব্রিক্স বিপর্যয় প্রশমন কার্যকারী গোষ্ঠীর গুরুত্বপূর্ণ বৈঠককে আজ আনুষ্ঠানিকভাবে উদ্ঘাটন কলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বিপর্যয় প্রতিরোধ জলবায়ু অনুকূল বিকাশ আর আন্তর্জাতীয় সহযোগ বড়াবারকে দেলে জোর রাজ্যের সব স্বতন্ত্র উন্নয়ন পরিষদর অধ্যক্ষ মান সঙ্গে আজ ভুবনেশ্বর গোটে বৈঠক করেছেন মন্ত্রী নিত্যানন্দ গণ্ড নয়াপড়া জেলার সমবায় সমিতি পরিচালনাকে আজ পরিদর্শন করেছেন রাজ্যের 8টা জেলার প্রতিনিধি দল সম্বলপুর আষ্টানুমূল হচ্ছে সর্বভারতীয় কবাডি প্রতিযোগিতা পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি লাগি পেট্রোলিয়াম জাত দ্রব্য যোগানের বাধা সৃষ্টি হবার আশঙ্কাকে নজরতে রাখিকি ঝারসুড়া জেলান হয়েছে পেট্রোল পম্প ডিলর আর তেল কোম্পানি সেলস অফিসর মানকর বৈঠক অধ্যক্ষতা কলে জেলাপাল কুনাল মতিরাম চৌহান এবার 6-7 দিন ভিতরে দিনর সর্বাধিক তাপমাত্রা নাই হয়ে বিশেষ পরিবর্তন পানিপা বিভাগর সূচনা এসনির মুখ্যা খবর ইন শেষ হল ইতার উত্তর মুখ্যা খবর শুনি পারবে রাতে 8 বাজে
1: শুনলে সম্বলপুর নিউজ হেডলাইন্স আকাশবাণী সম্বলপুর প্রচার করছু কার্যক্রম সম্পর্কিত সূচনা

0: শ্রোতা বন্ধু, পরিবেশর পরিষ্কার পরিচ্ছন্নতা আম সুস্থ জীবন নির্বাহ পাই একান্ত অপরিহার্য। যদি আমি শারীরিক ভাবে সুস্থ ন রহিবা, মানসিক ভাবে মজবুত ন হেবা, তেবে আম দৈনন্দিন জীবনরে ব্যতিক্রম দেখা দেব। আমার কার্যধারে সফলতা আসবনি কি আমার, আম গাঁর, আম রাজ্যর তথা দেশর বিকাশরে আমার ভাগিদারিতা রহিবনি। কহিবা অর্থ হেউছি, আম পরিবেশর সুরক্ষা দিগরে আমি অন্টা ভিড়িবা, যে প্রকৃতি আমার মা তার যত্ন নেবা, তাকে সুরক্ষিত রাখিবা। বিশেষ করে জঙ্গল পরিবেশর সুরক্ষা দিগরে আমি অন্টা ভিড়িবা, প্রচুর বৃক্ষচারা রোপণ করিবা, তাকে যত্ন সহকারে বড়াইবা এবং আম পরিবেশকু সুস্থ সুন্দর রাখিবা। তেবে জঙ্গল পরিবেশর সুরক্ষা কেতে জরুরি, জঙ্গল সম্পদর অবক্ষয় হলে এহা আম জীবন ধারণ উপরে কি প্রভাব পকায়ে, সুস্থ পরিবেশর মহত্ব, নূয়া জঙ্গল সৃষ্টি দ্বারা আম দেশর বিকাশ কেতে ত্বরান্বিত হইপারিব, এমিতি কিছু প্রসঙ্গকু আধার করি আজির আলোচ্য বিষয় জঙ্গল পরিবেশর সুরক্ষা। এ সম্পর্কে আলোকপাত করুছন্তি ডক্টর ভারতভূষণ রথ।
1: আমি সমস্তে জানিছে পরিবেশ সুরক্ষা যদি ন রহিব তবে বিশ্ব দিনে দিনে ধ্বংস হইযিব। বিশ্বকু যদি কেহি বঞ্চাই রাখিছি তবে তাহা হেউছি আমার পরিবেশ। সেথিপাই বেদ কুহন্তি, ওম দ্যৌঃ শান্তিঃ অন্তরীক্ষ গুম শান্তিঃ পৃথিবী শান্তিরাপঃ শান্তিঃ ঔষধয়ঃ শান্তিঃ বনস্পতয়ঃ শান্তির্বিশ্বে দেবাঃ শান্তির্ব্রহ্ম শান্তিঃ সর্বগুম শান্তিঃ শান্তিরেব শান্তিঃ সামা শান্তিরেধি। এই যে বৈদিক মন্ত্রটি, এহা ঋগ্বেদরু আসিছি এবং এই ঋগ্বেদর বৈদিক মন্ত্রের সে কহুছন্তি যে দ্যৌঃ শান্তিঃ পৃথিবী শান্তিঃ আপঃ শান্তিঃ বনস্পতয়ঃ শান্তিঃ ঔষধয়ঃ শান্তিঃ। এইভাবে ভাবে মন্ত্রগুলিকে কহিবার অর্থ হেউছি, যদি ঔষধীয় বৃক্ষগুলিক যদি শান্তি ন রহিবে অর্থাৎ সুরক্ষিত ন রহিবে, বনস্পতয়ঃ শান্তিঃ, বনস্পতি নাম বৃক্ষলতা, বৃক্ষলতা গুলিক যদি শান্তি ন রহিবে অর্থাৎ সম্পূর্ণ ভাবে সুরক্ষিত ন রহিবে, তেবে বিশ্ব সুরক্ষিত হয়ে রহিপারিব না। এবং তাপরে সে কৌচন্তি দ্যৌঃ শান্তিঃ আপঃ শান্তিঃ, আপঃ অর্থাৎ জল, তেণু যদি জলর সুরক্ষা করা না যায়, যদি জলকু ঠিক ভাবে প্রোটেক্ট না করা যায়, তেবে আমা পৃথিবী পৃষ্ঠরে নিশ্চিত ভাবে ইমবালান্স অর্থাৎ ব্যতিক্রম দেখা যাব। তেণু আকাশ হুন্তু অথবা জল হুন্তু অথবা পৃথিবী হুন্তু অথবা আমার এই যে বনস্পতি বৃক্ষ লতা নদী পাহাড় পর্বত এই যেতে সমস্ত পরিবেশের যে প্রকৃতির তত্ত্ব, সে তত্ত্বকে আমি যদি সুরক্ষিত ন করিবা তবে দিন না দিনে এই বিশ্ব নিশ্চিত ভাবে ধ্বংসাভিমুখী হব। আজি আমি মানে দেখুছে যেতবে গোটিয়ে বার মাস আমার পাখে রয়েছে এবং ছয়টি ঋতু রয়েছে, আজি আমি আউ ছয়টি ঋতুকে দৃষ্টিগোচর হয়ে পড়ুনা, কেবল দুই তিনটি ঋতু আমার পাখে আসুচি, গোটিয়ে হচ্ছে বিশেষ ভাবে

0: নানি জোহার গো।
1: জোহার জোহার। ই বা এটা আইলু বল হ্যাঁ,
2: কেতে দিন দেখা সাক্ষাৎ নাই?
1: নাই হ্যাঁ, এটা তো আইজে ইদে ই হেন বুজকা দে বাহারে থুই করি আইলু। কান হবো এটা
2: কান করে ঝাঁটি কার গুড়া তো না হেলে ঘরে রাঁধি হবা নানি।
1: ইব কেনতা তুই কার জালি করি তুমি রন্ধা বড়া করছ ভাই?
2: কেনতা করব আর
1: ইবসে যেন ই গ্যাস চুলার ব্যবস্থা করিছ না আমার সরকার, এটা নাই তুমি নি
2: হেতকি পয়সা দে পারলে তো নানি
1: দেখ তো যে এটা পরে সে প্রধানমন্ত্রীকর যেন উজ্জ্বলা যোজনা আছে ক্ষেত্রে পরে আমার ই মা বহিন মান কর লাগি সবু সুবিধা হইছে যে কেনতে করি আমি গ্যাস র
2: যে নানি এটা যেন সে আমার কাকা বি কহুতলা এটা
1: হ্যাঁ
2: যে নিতা সে যেন পহলাটা ফ্রি তে মিলবা বলতলা এটা কেম
1: হ্যাঁ হ্যাঁ ঠিক কহিলু। দেখ তো আমি ই যেন কাট কুটা জালি করি যেন ধোঁয়া থি আমি বসুছু হ্যাঁ রান্ধা বাড়া করুছু যেন কমটে দিন আমার ইয়ে হচ্ছে দিন অসুছে কহ তো হ্যাঁ সেটির লাগি বলি করি তো এটা চিন্তা করলে আমার সরকার যে মা বহিন মানে আমার চুলা নু কাঠ চুলা আর যেন ধোঁয়া নু কেনতে করি মুক্ত পাইবে বলি করি আর সেটির লাগি তো এই যোজনাটা করা হেলা আর ইতার যদি লাভ নাই উঠামা বলে বনে বা কে কহ তো
2: নাই সেটা তো সৎ কথাটে কহিলু তুই এটা আমার কাকা বি কহুতলা যে মুই আর কেন হেতে বিশেষ ধ্যান দিলি বলু তো
1: ঠিক কথা কুচু সবসিডি বি অতকা মিলছি আর সে তার ফায়দাটা আমি না উঠামা বেলে হবা কে কহ
2: তো বনে কথা
1: বেলে তুই ইটা গোটে যাই করে আজ্ঞা মানকর সাথে কথা লাগি করি
2: সকালে যাবি নানি
1: কেনতে করি হেটা যোগাযোগ তার সাথে কর আর কেনতে করে লগাবু যে হেটা তার টি ব্যবস্থা কর আর মোর বহিন কেতে দিন তক এটা কাঠ চুলা জলি জলি করে আঁখি রেতি হোতবা আর দিন অসৌতবা কহত
2: যে বনে এটা কথা রে তুই কহিলু যে মুই আর ইতার বাবদে হেতে আর জানি যে হেদিন মোর ককা কহুতলা গোটে কানার শুনলি আর গোটে কানে গলাই দিবি বুঝলি তোমার
1: মান করি ছুয়া মান করি এটা সবু এই যে বড় মানকর কথা তুমি শুনবো আর গোটে কানে শুনি করি আর গোটে কানে বাহার করে দেবো নেই কেন
2: কেতে এটা খরা থি কাঠ কাটি করে এটা আনবু ঘরে জ্বালা বলে
1: এটা খরা থি কম খরা হইছে কেন কহ তো সেটির লাগি বলি করি এটা চিন্তা কর আর যাই করে মোর বহিনকে কবু তো আজি উসত হয়ে যা
2: গ্যাস আনলে ঘরে রাঁধি পারবা
1: গ্যাস আনলে
2: কাহি খরা সকাল পাইলে কাঠ ঝাঁটি হবু আর ধোঁয়া বি কাহি হবা
1: হবা সব কথা হ্যাঁ হ্যাঁ বেলে শুন তো আমি তো মুঠে রাঁধলে যাই করি আমার চলুছে নাই কে হ্যাঁ আর হে মুঠাক রাঁধবার লাগি বলি করি আমি সকালু রাত তক ক্ষেতে চাষ বি করুছু হ্যাঁ আর চাষ কথা যেতবেলে পড়লান চাষর পহলা কথা কাণ আয় কহত
2: যে চাষর কথা কাণ কহমি নানি তো
1: কা হেলা
2: এটা ধানদুয়া চালিছে বুঝলু ধান সে তলর টুকরিটা নেই সবুয়াটা বনে হেলা বলতো আর তলর টুকরিটা ধান টিকে মতে না পছন্দ লাগলা না হেলা বাগি লাগুছে
1: এবার কেনতা
2: তার বিহনটা টিকে ঠিক না হেলা কেসে নানি
1: তাহলে তুই যেন বিহন যেতবেলে আনিছিলু টিকে বনে বিহন না আনি কে
2: না বনে বিহন তো নানি দেখি দুখা করে আনিছিলি যে কেন বিহন কেনতা কানা কানা জানবো গিহন এটা ইয়ে কি আর বিহনটা বিহনটা তো নাই বাছি বুঝা করে আনির বাগি লাগুছে মতে।

0: উদ্ঘাটন। কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ঢেঙ্কানাল জেলার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব টেকনোলজি সরাংকে একক বিশ্ববিদ্যালয় ভাবে মান্যতা দেবার লাগি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিঙ্কু পত্র লেখি দেলে প্রস্তাব। পুরীন ব্রিক্স বিপর্যয় প্রশমন কার্যকারী গোষ্ঠীর গুরুত্বপূর্ণ বৈষয়িক বৈঠকে আনুষ্ঠানিকভাবে আজ উদ্ঘাটন কলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। বিপর্যয় প্রতিরোধ, জলবায়ু অনুকূল বিকাশ আউ আন্তর্জাতীয় সহযোগ বড়াবার উপরে সে করিছন গুরুত্ব আরোপ। ওড়িশা পুলিশর উপকূল সুরক্ষা শাখা তরফু পুলিশ ভবনঠানে রাজ্যস্তরীয় উপকূল সুরক্ষা সম্মিলনী 2026 হয়েছে আয়োজিত। রাজ্যে বিজেপি সরকার গঠন নিষ্পত্তিকে আজ 2 বছর পূর্তি হবার অবসরে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বিকশিত ভারত আউ সমৃদ্ধ ওড়িশা গঠন লক্ষ্যটি রাজ্যবাসীকে সামিল হবারকে দেলে আহ্বান। ওড়িশার গোটে রাজ্যসভা আসন উপনির্বাচন লাগি বিজেপি তরফ প্রার্থী হলে দেবাশিষ সামন্তরায়। পুরী শ্রীমন্দির পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক বসবা আইবাকাল সকালে। বৈঠক শ্রীজীউমান স্নানযাত্রা, রথযাত্রা আ বাহুড়া যাত্রা লাগি নীতি নির্ঘণ্ট আ ব্যবস্থার করাযিবা মঞ্জুরি প্রদান। নয়াপড়া জেলার সমবায় সমিতি পরিচালনা নেকি 8টা জেলার প্রতিনিধি দল জেলাপাল মধুসূদন দাসঙ্কর সঙ্গে করলে আলোচনা। নয়াপড়া জেলার ডালুয়া ধান ঘিনা প্রক্রিয়া রয়েছে জারি। 22টা ধান সংগ্রহ কেন্দ্র ন 238 জন চাষী নু 12398 কুইন্টাল নুয়েতকা ধান যাইছে ঘিনা। সম্বলপুর জেলার কবাডি খেলর বিকাশ আর লোকপ্রিয় করবার লাগি আজঠানু গঙ্গাধর মেহের বিশ্ববিদ্যালয় খেলপড়িয়ান মূল হয়েছে সর্বভারতীয় সম্বলপুর কবাডি কপ। আইবা 6 তারিখ মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিঙ্কর এটি সামিল হবার রয়েছে কার্যক্রম। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ পৌঁছিছে কেরলম। আইবা 24 ঘণ্টা ভিতরে বিজলি আর ঘড়ঘড়ি সহ পাখাপাখি সবু জেলাকে বর্ষা হবার সতর্ক সূচনা জারি কলা আঞ্চলিক পাণিপাগ কেন্দ্র। এসিনের মুখ্য খবর শেষ হলা, ইতার পরর মুখ্য খবর শুনিপারবে রাতে 11:05।
1: কেন্দ্র সরকারঙ্କ 12 বর্ষ পূর্তি অবসরে জাতীয় শিক্ষানীতি 2020 উপরে ওড়িশা রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর উমাচরণ পতিঙ্କ সহ স্বতন্ত্র আলোচনা শুনন্তু। প্রস্তুতি আঞ্চলিক সংবাদ বিভাগ সম্বলপুর আলোচনার ভাগ নেইছন্তি সুপ্রীতি মিশ্র।
2: আকাশবাণী সম্বলপুর আঞ্চলিক সংবাদ বিভাগ প্রস্তুত এই বিশেষ কার্যক্রমকু আপন সমস্তঙ্কু অনেক অনেক স্বাগত। শিক্ষা হেউছি এক সশক্ত এবং প্রগতিশীল সমাজ গঠনর মূল ভিত্তি। দ্রুত পরিবর্তনশীল বিশ্বর আবশ্যকতাকে দৃষ্টি রাখি ভারত সরকার 2020 জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে। এই নীতি শিক্ষা ব্যবস্থাকে অধিক সমাবেশী, দক্ষতা ভিত্তিক, বহু বিষয়ক এবং ভবিষ্যৎমুখী করা দিগরে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর লক্ষ্য কেবল জ্ঞান প্রদান নুহে বরং ছাত্রছাত্রী মানক মধ্যে সৃজনশীলতা, সমালোচনাত্মক চিন্তন ও জীবনোপযোগী কৌশলর বিকাশ করা। আজি আমি এই জাতীয় শিক্ষানীতি 2020 বিভিন্ন দিগ ও এর প্রভাব সম্পর্কে আলোচনা করা। তবে এই নীতির প্রমুখ বিশেষতা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে আলোচনা করা আজ আমসহ আকাশবাণী স্টুডিওতে উপস্থিত অনেক ওড়িশা রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর উমাচরণ পতি। স্যার, আপনার স্টুডিওকে অনেক অনেক স্বাগত। স্যার নমস্কার।
3: ধন্যবাদ। নমস্কার
2: স্যার। জাতীয় শিক্ষানীতি 2020 মুখ্য উদ্দেশ্য কোণ এবং পূর্ব শিক্ষানীতি তুলনায় এই নীতির বিশেষতা কোণ রয়েছে বলে আপনি ভাবুছেন?
3: দেখুন, নূতন শিক্ষানীতি যেটাকে আমি জাতীয় শিক্ষানীতি কোচু, নিউ এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এইটা কেন্দ্র ক্যাবিনেট পাস করেছিলে জুলাই 29 তারিখ 2020। তার মুখ্য ফিচর হল ইট ইজ এন আউটকম বেসড এডুকেশন পলিসি। তাহলে আউটকম বেসড এডুকেশন কোণ সেটা আমি যদি বুঝি যা, আমি তাহলে নিহতি এই এডুকেশন পলিসিকে নিহতি আমি এপ্রিসিয়েট করা। এটি বুঝবার জিনিস হল যে আউটপুট কোণ এবং আউটকম কোণ।
2: আজ্ঞা,
3: আউটপুট বেসড এডুকেশন সিস্টম এন্ড আউটকম বেসড এডুকেশন সিস্টম। আউটকম অর্থ হল গোটে পরিণাম, রিজল্ট। আপনি যদি গোটে পরীক্ষা দিয়েছেন তার রেজল্ট বাহারিব, আপনি গোটে জায়গায় ইন্টারভিউ দিয়েছেন তার রেজল্ট বাহারিব, আপনি গোটে কাম করেছেন তার রেজল্ট আসব। তো যে পরিণাম আসে তাকে আমি আউটপুট কু। গোটে পিলা পরীক্ষা দিয়ে 99% মার্ক আনিলা, যে পিলা মানে কম মার্ক আনতে তাকে প্যারেন্টস মানে বহুত টিচর্স মানে কি অনেক লোক আছেন যে কুহতি এত কম মার্ক কেমন হল, কিন্তু 98 হল, 99 হল, বহু প্যারেন্টস মানে দুঃখী হুম। প্রকৃতি সেইটা হচ্ছে ପରିଣାମ ବା ରିଜଲ୍ଟ ବା ଓନ୍ଲି ଆଉଟପୁଟ୍, ତାଦ୍ୱାରା ଗୋଟେ ଲୋକ 99% ଆଣିଲେ ଯେ ସେ ଆମ ସୋସାଇଟି ପାଇଁ ସମାଜ ପାଇଁ ଗୋଟେ ଏସେଟ୍ ହେବ ତାର କିଛି ଗ୍ୟାରେଣ୍ଟି
4: ନାହିଁ।
3: ସେଥିପାଇଁ ନ୍ୟୁ ଏଜୁକେସନ୍ ପଲିସି କହୁଛି ଯେ ଆମେ ଆଉଟପୁଟ୍କୁ ଦେଖିବାନି, ରାଦର ଆମେ ଆଉଟକମ୍କୁ ଦେଖିବା। ତାହେଲେ ଆଉଟକମ୍ କ'ଣ? ଆଉଟକମ୍ ହେଲା ପ୍ରଭାବ, ଆଉଟପୁଟ୍ ହେଲା ପରିଣାମ, ଏଇଟା ହେଲା ପ୍ରଭାବ। ତ ଯେଉଁ ଶିକ୍ଷାନୀତିର ପ୍ରଭାବଟା ଆମର ସାମାଜିକ, ଅର୍ଥନୈତିକ ଏବଂ ଚରିତ୍ରିକ ପରିବର୍ତ୍ତନରେ ସାହାଯ୍ୟ କରେ, ପ୍ରଭାବ ପକାଏ ଗଭୀର ଭାବରେ, ନେକ୍ସଟ ଜେନେରେସନ୍କୁ ଉନ୍ନତି ଦିଗରେ ନେଇଯାଏ, ସମାଜର ସଂସ୍କାର ଆଣେ, ସେହି ଏଜୁକେସନ୍ ପଲିସିକୁ ଆମେ କହିବା ଯେ ଏଇଟା ଆଉଟକମ୍ ବେସ୍ଡ ଏଜୁକେସନ୍ ପଲିସି। ତା ପୂର୍ବରୁ 1986 ଏଜୁକେସନ୍ ପଲିସି ଥିଲା। ଆଗ ପଲିସି ମାନେ ମେନ୍ଲି ଗୋଟେ ଉପାଦାନ ଉପରେ ଧ୍ୟାନ ଦେଉଥିଲେ, ସେଇଟା ହେଉଛି ନଲେଜ। ଇନକୋର୍ସ ଅଫ୍ ଟାଇମ୍ କ'ଣ ହେଲା, ଜ୍ଞାନର ଇଣ୍ଡିକେଟରକୁ ଆମେ ମାର୍କ ହିସାବରେ ନେଇଗଲେ, ଯେଉଁଟା ଆମେ କହୁଛୁ ଆଉଟପୁଟ୍ ବା ରିଜଲ୍ଟ। ତାହେଲେ କାହିଁ ନା କାହିଁ ଆମର କ'ଣ ହେଇଛି, ଆମର ଏଜୁକେସନ୍ ସିଷ୍ଟମ୍ରେ ଆମେ ଆଉଟପୁଟ୍ ବା ପରିଣାମକୁ ବେଶୀ ଧ୍ୟାନ ଦେଇକି, ରିଜଲ୍ଟକୁ ଧ୍ୟାନ ଦେଇକରି ଆମେ ଏମିତି ମଣିଷ କ୍ରିଏଟ୍ କରିଛୁ ଯେଉଁମାନେ କି ରୋଟ୍ ଲର୍ଣ୍ଣିଂ ଯାହାକୁ କହନ୍ତି, ଘୋଷିକି ପାଠ, ଘୋଷା ପାଠରେ ବେଶୀ ମାର୍କ ଆଣିକିରି ବେଶୀ ନମ୍ବର ଆଣିକି ସେମାନେ ବଡ଼ ବଡ଼ ଚୌକିରେ ବସିଛନ୍ତି। ସେଇଟା ହିଁ ଭୁଲ ହେଇଛି। ଏଇ ଏଜୁକେସନ୍ ପଲିସି, ଯେଉଁ ନୂତନ ଏଜୁକେସନ୍ ପଲିସି 2020, ଏଥିରେ କୁହାହେଇଛି ଯେ ସେ ଆଉଟପୁଟ୍କୁ ଯାଉନି, ଆଉଟକମ୍କୁ ଯାଅ। ତାହେଲେ ଆଉଟକମ୍ କ'ଣ ନଲେଜ୍କୁ ନେବ ନାହିଁ କି? ନଲେଜ୍କୁ ନେବ, କିନ୍ତୁ ନ୍ୟୁ ଏଜୁକେସନ୍ ପଲିସି କହୁଛି ଏଜୁକେସନ୍, ଏଜୁକେସନ୍ର ସକ୍ସେସ୍ ପାଇଁ ବା ଗୋଟେ ମଣିଷକୁ ଭଲ ଭାବରେ ତିଆରି କରିବା ପାଇଁ ତିନିଟା ଉପାଦାନ ଦରକାର। ପ୍ରଥମଟା ହେଲା ନଲେଜ୍, ଜ୍ଞାନ ତ ନିହାତି ଦରକାର, ନହେଲେ ଆପଣ ଉପରକୁ ଯାଇପାରିବେନି। କିନ୍ତୁ ତାଠୁ ଆହୁରି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ହେଲା ନଲେଜ୍ରୁ ଆପଣଙ୍କର ସ୍କିଲ୍, ଯେଉଁଟା ଆମେ କହୁଛୁ ମାନେ ପ୍ରୟୋଗ କରିକି କେମିତି ଆପଣ ଗୋଟେ ଜିନିଷ ଆପ୍ଲାଏ କେମିତି କରିବେ ନଲେଜ୍କୁ, ତାକୁ ଆମେ ସ୍କିଲ୍ କହୁଛୁ। ପାଠ ମୁଁ ପଢ଼ିଛି କିନ୍ତୁ ତାହାକୁ ମୁଁ ସମାଜରେ ବା ମୋର ବ୍ୟବସ୍ଥାରେ ତାକୁ ବ୍ୟବହାର ମୁଁ କରିପାରୁନାହିଁ। ତ ଯଦି ଆପଣଙ୍କ ପାଖେ ନଲେଜ୍ ଅଛି ଆଉ ସ୍କିଲ୍ ବି ଅଛି, ତାହେଲେ ବି ଆପଣ ସ୍ୱୟଂ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ନୁହନ୍ତି ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣଙ୍କ ଆଟିଚ୍ୟୁଡ଼୍ ଠିକ୍ ନାହିଁ। ସେଥିପାଇଁ ନ୍ୟୁ ଏଜୁକେସନ୍ ପଲିସି ବା ଜାତୀୟ ଏଜୁକେସନ୍ ପଲିସି ଶିକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା ଯେଉଁଟା 2020, ସେ କହୁଛି ଯେ ଏଜୁକେସନ୍କୁ ଯଦି ଠିକ୍ କରିବାର ଅଛି, ଭାରତକୁ ଯଦି ପରିବର୍ତ୍ତନ କରିକି ଆମ ବିକଶିତ ଭାରତ କରିବାର ଅଛି 2047 ସୁଦ୍ଧା, ତାହେଲେ ଆମକୁ ନଲେଜ୍, ସ୍କିଲ୍ ପ୍ଲସ୍ ଆଟିଚ୍ୟୁଡ଼୍, ଏ ତିନିଟା ଜିନିଷକୁ ଠିକ୍ କରିବାର ଅଛି। ଆଉ ଏଇଟା ଏଥିପାଇଁ ଏଇ ନୂଆ ଏଜୁକେସନ୍ ପଲିସିଟା ଅନ୍ୟ ପଲିସିଠୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଭିନ୍ନ, ଅଲଗା ଏବଂ ବହୁତ ପ୍ରଗତିଶୀଳ।
4: ଆଜ୍ଞା, ବହୁତ ସୁନ୍ଦର ହିସାବରେ ବୁଝାଇଲେ ସାର୍ ଏଇ ଜାତୀୟ ଶିକ୍ଷାନୀତି 2020। ନିହାତି ଭାବରେ ଆମର ଶ୍ରୋତାମାନେ ବୁଝିପାରିଥିବେ ଏହାର ବିଶେଷତା କ'ଣ ରହିଛି ବୋଲି। ସାର୍, ଏଇ ଶିକ୍ଷା ପଦ୍ଧତିରେ ଆମେ ଶୁଣିବାକୁ ପାଇଲୁ 5+3+3+4 ଶିକ୍ଷା ପଦ୍ଧତି ବିଷୟରେ ଗୋଟେ ଢାଞ୍ଚା ତିଆରି ହୋଇଛି, ସେ ବିଷୟରେ କିଛି ଆମ ଶ୍ରୋତା ବନ୍ଧୁମାନଙ୍କୁ କୁହନ୍ତୁ। ଏବଂ ମାତୃଭାଷା ପିଲାମାନେ ଶିଖିବା ପାଇଁ ନିହାତି ଭାବରେ ମାତୃଭାଷାକୁଠୁ ବଳି ଜିନିଷ କିଛି ନାହିଁ, ସେଥିରେ ଏଇ ଶିକ୍ଷାନୀତିରେ ତାକୁ କେମିତି ପ୍ରାଧାନ୍ୟ ଦିଆଯାଇଛି ବୋଲି ଆପଣ ଭାବୁଛନ୍ତି?
3: ଦେଖନ୍ତୁ, ମୁଁ ଯେମିତି କହିଲି ଆପଣଙ୍କୁ ଯଦି ପରିବର୍ତ୍ତନ ଆଣିବାର ଅଛି,
4: ଆଜ୍ଞା,
3: ଆଉ ଆଉଟପୁଟ୍ରୁ ଆଉଟକମ୍ ପାଖକୁ ଯିବାର ଅଛି, ପ୍ରଭାବ ପାଖକୁ ଯିବାର ଅଛି, କେମିତି ପ୍ରଭାବ ପକେଇବ ଆଗକୁ ଯାଇକରି, ବା କେମିତି ଗୋଟେ ମଣିଷ ଏଇ ସିଷ୍ଟମ୍ରେ ତିଆରି ହେଲେ ପ୍ରଭାବୀ ହେବ ଆଗାମୀ ଦିନରେ,
4: ଆଜ୍ଞା,
3: ସେମିତି ହେଲେ ଆପଣଙ୍କୁ ତୃଣମୂଳ ସ୍ତରରୁ ଆପଣଙ୍କୁ ପରିବର୍ତ୍ତନ କରିବାକୁ ପଡ଼ିବ। ଗୋଟେ ଛୋଟ ଛୁଆଟି ସ୍କୁଲ ଯିବା ଆରମ୍ଭ କରିବା ଦିନଠୁ ଯଦି ଆପଣ ଆରମ୍ଭ କରିବେ, ତାହେଲେ ଯାଇ ତାକୁ ଆପଣ ଏମିତି ତିଆରି କରିପାରିବେ ସେ ଗୋଟେ ବିକଶିତ ଭାରତର ସ୍ୱପ୍ନ ନେଇକି ଆଗକୁ ବଢ଼ିବ,
4: ବଢ଼ିପାରିବ।
3: ସେଥିପାଇଁ ସରକାର କ'ଣ କରୁଛନ୍ତି, ଏଇ ଯେଉଁ ଜାତୀୟ ଶିକ୍ଷାନୀତି 2020ରେ ଷ୍ଟ୍ରକ୍ଚର୍ଟାକୁ ପୁରା ଗଠନମୂଳକ ପରିବର୍ତ୍ତନ ସଂସ୍କାର ଆଣିଛନ୍ତି। ଏଥିରେ କ'ଣ, ଆଗରୁ ଯେମିତି ଆମର ସିଷ୍ଟମ୍ ଥିଲା, ଆଗରେ 10+2 ସିଷ୍ଟମ୍, ଆପଣ 10 ପର୍ଯ୍ୟନ୍ତ ପଢ଼ିଲେ, ତାପରେ ଇଣ୍ଟରମିଡିଏଟ୍ 2 ବର୍ଷ ପଢ଼ିଲେ, ଦେନ୍ ଆପଣ ଡିଗ୍ରୀକୁ ଗଲେ 3 ଇୟର୍ସ, ଦେନ୍ ପୋଷ୍ଟ ଗ୍ରାଜୁଏସନ୍, ଏଇ ସିଷ୍ଟମ୍ ଥିଲା।
4: ଆଜ୍ଞା,
3: ଆମର ସିଷ୍ଟମ୍ ଏଜୁକେସନ୍ଟା କ'ଣ ଥିଲା, ସେ ମାକୱାଲି ସିଷ୍ଟମ୍ ଉପରେ ବେସ୍ କରିଥିଲା, ଯେଉଁଟା ଇଂଲିଶ ସିଷ୍ଟମ୍, ଯେ ଇଂଲିଶ ଏଜୁକେସନ୍ର ପ୍ରାଧାନ୍ୟ। ଏବେ ବି ଆପଣ ଦେଖିଥିବେ ବହୁତ ପ୍ୟାରେଣ୍ଟସ୍ ଅଛନ୍ତି, ସେମାନେ କେତେବେଳେ ବେଶୀ ଖୁସି ହୁଅନ୍ତି ନା, ତାଙ୍କ ଛୋଟ ଛୁଆଟି ଦେଇ ଇଂଲିଶ
4: କହିପାରିଲା, ନିହାତି
3: ଭଲ ଭାବରେ ଇଂଲିଶ କହୁଛି, ମାନେ ପ୍ୟାରେଣ୍ଟସ୍ ମାନେ ଖୁସି। ତାର ଅପୋଜିଟ୍ ସେଟ୍ଟା ଦେଖନ୍ତୁ, ତାହେଲେ ଆମେ ଆମର ନିଜ ମାତୃଭାଷାକୁ ନିୟନ କରୁଛୁ, ଆମ ମାତୃଭାଷାକୁ କେମିତି ଉପରକେ ଯାଉ ଆମେ ଚାହୁଁନୁ ସେଟା,
4: ନିହାତି। ଆଜ୍ଞା,
3: ମୁଁ କହୁନାହିଁ ଯେ ଇଂଲିଶ ଦରକାର ନାହିଁ, ହିନ୍ଦୀ ଦରକାର ନାହିଁ, ହିନ୍ଦୀ ଆମ ରାଷ୍ଟ୍ରଭାଷା, ଇଂଲିଶ ଆପଣ ଜାଣିଲେ ଗୋଟେ ଗ୍ଲୋବାଲାଇଜ୍ ସିଷ୍ଟମ୍ରେ ଆପଣ କେଉଁଠି ବି ପୃଥିବୀରେ ଚାକିରି କରିପାରିବେ, ବୁଝିପାରିବେ ଜିନିଷ ଗୁଡ଼ାକ, ଏପ୍ରିସିଏଟ୍ କରିପାରିବେ, ବଟ୍ ନଟ୍ ଏଟ୍ ଦ କଷ୍ଟ ଅଫ୍ ୟର୍ ଓନ୍ ଲାଙ୍ଗୁଏଜ୍, ମଦର୍ ଟଙ୍ଗ୍। ଯେଉଁ ଲାଙ୍ଗୁଏଜ୍ ଶିଖିକି ଆମେ ଆମେ ଆମେ ଜନ୍ମରୁ ଆସିଛୁ ଆଗକୁ, ସେହି ଲାଙ୍ଗୁଏଜ୍ ଆମ ପାଇଁ ବେଶୀ ବୋଧଗମ୍ୟ, ଆମ ପାଇଁ ବେଶୀ ସହଜ, ସେଟା
4: କହିବା
3: କିନ୍ତୁ ଆମେ ତାକୁ ନେଗ୍ଲେକ୍ଟ କରିଛୁ। ସେଥିପାଇଁ ସରକାର କ'ଣ କରିଛନ୍ତି ନୂତନ ଶିକ୍ଷାନୀତିରେ, ଜାତୀୟ ଶିକ୍ଷାନୀତିରେ, ଯେ 5+3+3+4 ଏମିତି କରି ବ୍ୟବସ୍ଥା କଲେ। ଏଇ ଯେଉଁ 5 ପ୍ରଥମ ରହିଲା ଫାଉଣ୍ଡେସନ୍ କହୁଛନ୍ତି, ଫାଉଣ୍ଡେସନ୍ରେ ଆପଣ କହୁଛ ପ୍ରି ସ୍କୁଲ ଯୋଉଟା ଥ୍ରୀ ଇୟର୍ସ, ଆଗରୁ କଣ ଥିଲା ତାକୁ ଅନ୍ୟ ନର୍ସରୀ ପ୍ରି ନର୍ସରୀ ଏମିତି କରୁଥିଲେ ଇଂଲିଶ ସିଷ୍ଟମରେ,

0: গঙ্গাধর মন্ডপড়িয়াঠানে মূল হয়েছে সর্বভারতীয় সম্বলপুর কবাডি প্রতিযোগিতা। আর আঞ্চলিক পানিপাক কেন্দ্র তরফ আইবা 24 ঘন্টা ভিতরে বিজলি ঘড়ঘড়ি সঙ্গে বড়ভাগি জেলান বর্ষার সতর্ক সূচনা জারি। আজর মুখিয়া খবর শেষ হেলা, জুহার।
1: শুনিলেই সম্বলপুরি নিউজ হেডলাইন্স। আকাশবাণী সম্বলপুর চলিত অধিবেশন শেষ করিবা পূর্বরু আসন্তাকালে প্রচার হেবাকু থিবা কতটি কার্যক্রম সম্পর্কিত সূচনা শুনন্তু। আসন্তাকালে সকালে 6:30 শুনিপারিবে আজির ভাবনা উপস্থাপন প্রফুল্ল কুমার মাঝি। সকালে 7:10 প্রচার করব স্বাস্থ্য সূচনা। এদের শুনবে কেশ সমস্যা ও আয়ুর্বেদ সমাধান। এ সম্পর্কে কহবে ডাক্তার বিভুদত্ত প্রমোদ কুমার মিশ্র। পরিবেশ সূচনা সকালে 7:30 এতে শুনবে বিশ্ব পরিবেশ দিবস। এ সম্পর্কে কহবে ডক্টর সমাপিকা দাস। সকালে 7:35 ভক্তিগীতর বিশেষ কার্যক্রম অর্ঘ্যথাড়ি শিল্পী পঙ্কজ কুমার জাল, সঙ্গীত প্রফুল্ল কুমার মিত্র এবং গীত রচনা পরশুরাম নাথ। সকালে 7:50 সম্বলপুর গীতর কার্যক্রম শিল্পী বিবেকানন্দ পাণিগ্রাহী এবং অশোক কুমার সোনা। সকাল 8:30 সম্বলপুর গীতর কার্যক্রম শিল্পী পূর্ণিমানন্দ এবং অনন্ত কুমার সাহু। সকাল 8:45 সুগম সঙ্গীতর কার্যক্রম শিল্পী চেতনাময়ী বেহেরা। দিন 8:05 সম্বলপুর গীতর কার্যক্রম শিল্পী মোহন সেঠ, বাসুদেব মহাপাত্র, বিভূতিভূষণ পট্টনায়ক এবং তুলারাম কলেজ। হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম খোলা ঝরকা দিন 1:30 এবং বাতায়ন দিন 12:30 এনসিইটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম। দিন 1:05 সুগম সঙ্গীতর কার্যক্রম। দিন 1:20 ঘর সংসার কার্যক্রমের তন্মন্থন। দিন 2:45 হিন্দি কথাচিত্র গীত। এছিলা আসন্তকালে প্রচার হওয়ার থাকা কার্যক্রম সম্পর্কিত সূচনা আকাশবাণী সম্বলপুর। বর্তমান সময় রাতে 1:09:35 চলিত অধিবেশন এটি শেষ হল। আসন্তকাল প্রথম অধিবেশন আরম্ভ করব সকাল 5:55। আজ বিদায় নৌ, জয় হিন্দ।